शान से, हाँ जी फिल्म शान से ये सुंदर सा गीत कि तू जाने और सब जाने और सारा हिंदुस्तान यहाँ के तक के फाहुन हिंदुस्तानी रेडियो तक भी आपके आवाज आ रहा है। All the leugens die jij op mijn rug spelt, verdwijnen toch door de waarheid, wat er ook over mij wordt verteld. De echte waarheid wint altijd. Met leugens kun jij mij even raken, maar dan is het voor een korte tijd. Want ik steek mijn tijd liever in goede zaken.

0: सुन ले पर हो जाता है प्यार किया नहीं जाता, हो जाता है प्यार किया नहीं जाता, हाँ दिल दिया जाता है। लाचे नोइट खबरोकन बाय इन्फ्लुएंस ऑफ मैनिपुलेशन दूर अंदरन सोमा मेंसन किकन एर ओप ओम ते स्टोकन एंड ते प्रिकन। Blijf trouw aan jezelf en luister naar je onderbuikgevoel, want dat is het enige waar je echt op kunt vertrouwen. En weet je wie eenzaam wordt? Goedaardige mensen, degene die te gevoelig zijn, degene die teleurgesteld zijn, degene die te vaak hebben vertrouwd, degene die te veel klappen hebben gehad van degene aan wie ze te veel omhelzingen hebben gegeven. Eenzaamheid raakt degene die te veel hebben gegeven zonder er iets voor terug te krijgen.
1: Zumbalina, Tiger Code, Tumma Deki Bike God.

Du niet zo moeilijk, hou het simpel. Doe niet zo moeilijk, hou het simpel. Dat scheelt elke dag al gauw een rimpel. Tere mere beech kuch bhi aakhri nahi hai. Tere aur mere beech kuch bhi aakhri nahi hai. Siwai aakhri saans ke. इसलिए कहती हूँ कि हर पल का आनंद ले ले, हर पल का आनंद लो, क्योंकि खुशियाँ कभी इंतजार नहीं करते।